আজ বুধবার 27 জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 17 জুন 2026 খ্রিস্টাব্দ, 2 আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর 4:54 সূর্যাস্ত সন্ধে 6:19 আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 19 সেকেন্ড।

0: demanding money ranging from 14,000 to 25,000 rupees with claims of sharing the re-exam paper. It clarified that there is no leaked paper for the re-exam. In football, France defeated Senegal 3-1 in the opening game of Group 1 of FIFA World Cup 2026 at New Jersey Stadium last night. In men's cricket, India will take on Afghanistan in the second ODI of three-match series in Lucknow today. The match is scheduled to begin at 1:30 p.m. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্জয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলো হার্টসে। এখন জানিয়ে দিই গীতাঞ্জলি এবং সঞ্জয়িতা প্রচার তরঙ্গের আজকের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন সকাল 6:30 শুনবেন আজকের চাষবাস, কথিকা মাছের চারাপোনা তৈরি, এ বিষয়ে বলবেন ডক্টর শৈলেন্দ্রনাথ বিশ্বাস। 6:40 আপনার স্বাস্থ্য, শুনবেন কথিকা নার্ভের অসুখে সঙ্গীতের প্রভাব, এ বিষয়ে বলবেন ডাক্তার সাম্বাদিত্য দাস। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় কার্তিক ঘোষ ও নীলিমা সাতটা। 7:45 রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন শিল্পী অভিজিৎ দাস। 8:00 জানা অজানা, কথিকা দেশ বিদেশের অভয়ারণ্য, শুনবেন তৃতীয় পর্ব, বলবেন চিরদীপ বন্দ্যোপাধ্যায়। 8:05 নজরুলগীতি পরিবেশন করবেন শিল্পী সঙ্গীতা সান্যাল। 8:20 বাংলা কথিকা, বিষয় আমার বাবা নারায়ণ সান্যাল, বলবেন মৌ সান্যাল। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ, শিল্পী সিদ্ধার্থ ঘোষ। 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। 9:25 জেলার চিঠি, বাঁকুড়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা দেবাশিস মৌলিক। 9:30 গানে গানের শেষাংশ। 10:00 গানের ভেলা উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। 11:00 যুববাণীর অনুষ্ঠান মনপাড়া জাংশন, অতিথি ডক্টর বিদিতা ভট্টাচার্য, উপস্থাপনায় শুভাশিস বন্দ্যোপাধ্যায় ও চয়নিকা ধারা। 12:00 ভক্তিগীতি, শিল্পী চুনিলাল ভট্টাচার্য। 12:15 শুনবেন লোকগীতি, শিল্পী অদিতি।

12:33 কৃষক বন্ধুদের জন্য জল হওয়ার খবরের পর গ্রামীণ মহিলাদের অনুষ্ঠান শ্রীভবন মাশরুম চাষ বিষয়ে ডক্টর বিদিশা মণ্ডলের সাক্ষাৎকার নিয়েছেন ঈশিতা দাস অধিকারী। বেলা একটায় বাংলা ছায়াছবির গান, 1:45 মহিলা মহলের অনুষ্ঠান আমরাও পারি উপস্থাপনায় সঙ্গীতা দত্ত, 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা, 2:30 বাংলা আধুনিক গান, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন বিকেল 5:00 ক্রীড়াঙ্গন। এই অনুষ্ঠানে শুনবেন গুগলি উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য বিষয় দশম শ্রেণীর জীবন বিজ্ঞান নিয়ে আলোচনায় বিনোদিনী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা সঙ্গীতা দত্ত মণ্ডলের সঙ্গে দুই ছাত্রী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি পরিবেশন করবেন বর্ষা সরেন ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশ, অতিথি থাকবেন লক্ষ্মী মান্ডি, লক্ষ্মী মান্ডির সাক্ষাৎকার শুনবেন। 6:38 কৃষক বন্ধুদের জন্য জল হওয়ার খবরের পর কৃষি কথার আসর। প্রথমে আউশ ধানের উন্নত চাষ পদ্ধতি মনোরঞ্জন জানার সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। এরপরে সম্ভাবনাময় অ্যাভোকাডো চাষ ডক্টর কল্যাণ চক্রবর্তীর সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:30 সমীক্ষা, 8:00 নানা রঙের গান, 8:30 আইনি কথা, এনডিপিএস আইন নিয়ে আইনজীবী উপাসনা সাহের সাক্ষাৎকার গ্রহণ করেছেন সুতপা চট্টোপাধ্যায়। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরৎ পরিবেশন করবেন শিল্পী সিদ্ধার্থ ঘোষ। 9:30 বিশেষ আলোচনাধর্মী অনুষ্ঠান বিষয় নিরাপত্তা অভ্যন্তরীণ ও বাহ্যিক, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 10:00 বাংলা ছায়াছবির গান, 10:30 রবীন্দ্রসঙ্গীত শুনবেন অভিজিৎ দাসের কণ্ঠে, 10:45 আধুনিক গান শিল্পী সঙ্গীতা সান্যাল, 11:00 লোকগীতি পরিবেশন করবেন শিল্পী অদিতি মুখোপাধ্যায়, 11:10 খেয়াল ঠুমরি ও দাদরা পরিবেশন করবেন শিল্পী বিদুষী অঞ্জনা নাথ। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন শিল্পী বিদুষী পূরবী মুখোপাধ্যায়, 6:25 রবীন্দ্রসঙ্গীত শুনবেন অভিজিৎ দাসের কণ্ঠে, 6:35 রামচরিত মানস, 6:45

মিনিটে ভাজান শিল্পী অদিতি মুখোপাধ্যায়। 7:10 মিনিটে যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় শ্বেতা হাজরা। 8:30 মিনিটে নজরুল গীতি শিল্পী চুনিলাল ভট্টাচার্য। 8:50 মিনিটে গিটার শিল্পী মৌরাই চৌধুরী। 9:10 মিনিটে রাজধারা, উপস্থাপনায় পাপিয়া ভট্টাচার্য। 10:15 মিনিটে আঞ্জুমান, উপস্থাপনায় সরফরাজ আহমেদ। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান মুভি মেলোডিজ, উপস্থাপনায় অভিরূপা ভাদুরী। 12:00 সুরভি। 12:20 মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 1:10 মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের আরেকটি অনুষ্ঠান। 2:30 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী সরোজ কুমার ভট্টাচার্য। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন, বিকেল 5:10 মিনিটে রবীন্দ্রসঙ্গীত শুনবেন অভিজিৎ দাসের কণ্ঠে। 5:20 মিনিটে উর্বশী, উপস্থাপনায় পুনম সিং। 6:10 মিনিটে হিন্দি কথিকা। 6:30 মিনিটে ভারত বনাম নেদারল্যান্ডসের ICC মহিলা T20 ক্রিকেট বিশ্বকাপের ধারাভাষ্য হিন্দি ও ইংরেজিতে। এরপরে অনুষ্ঠান শুনবেন অ্যাপে। 6:30 মিনিটে গুলগুলসান। 7:10 মিনিটে আধুনিক গান শিল্পী অদিতি মুখোপাধ্যায়। 7:30 মিনিটে দর্পণ। 8:00 হিন্দি ছায়াছবির গান। 8:15 মিনিটে হরাইজান ইংরেজি সাপ্তাহিক পত্রিকা অনুষ্ঠান। 9:16 মিনিটে স্পটলাইট। 10:30 মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় দীপা চান্দা। 11:10 মিনিটে হিন্দি ছায়াছবির গান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আজকের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। এখন সুবোধ্য সঙ্গীত অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন শিল্পী বিদুষী পূরবী মুখোপাধ্যায়, রাগ বৈরাগী।

প্রথমে বৈরাগী এবং পরে নটভৈরব রাগে খেয়াল শুনলেন শিল্পী বিদুষী পূরবী মুখোপাধ্যায়। সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল, পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

শুনলেন ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিতমানসের 144তম পর্ব। এই অনুষ্ঠানের পরবর্তী পর্ব শুনতে পাবেন আগামীকাল সকাল 6:35 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন ভজন পরিবেশন করছেন অদিতি মুখোপাধ্যায়, প্রথমে মীরার ভজন।

0: কই বন্ধু, ঘুম ভাঙল নাকি? নাকি এখনো বিছানায় বসে আর মোড়া ভাঙতে ভাঙতে রেডিওটা টিউন করেছো? যাই হোক, সুপ্রভাত। তোমার আজকের দিনটা অনেক ভালো কাটুক। কিন্তু জানো তো, অনেকেই ভালো নেই এই গরমের দাবদাহে। তবে হ্যাঁ, এর থেকে বাঁচার একটা প্রক্রিয়াও রয়েছে বটে, তার নাম দেওয়া হয়েছে মরুকরণ। জলবায়ুর পরিবর্তন এবং মানব সৃষ্ট নানা কারণে উর্বর ও আবাদযোগ্য ভূমি ক্রমাগত শুষ্ক এবং অনুর্বর মরুভূমিতে পরিণত হওয়ার পর সেই ভূমিকে পুনরুদ্ধার করার মূলত যে প্রক্রিয়া, সেটাকে বলা হয় মরুকরণ। আজ বিশ্ব মরুকরণ এবং খরা প্রতিরোধ দিবস। তার সঙ্গে আজকের দিনটা কিন্তু আরও বেশ কিছু কারণে বিশেষ। তাহলে চলো শুনে নিই আজ এই দিনে।
1: আজ এই দিনে
0: আজ 17 জুন বিশ্বজুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস পালন করা হয়, মরুকরণ এবং খরা মোকাবিলা দিবস। ওয়ার্ল্ড ডে টু কম্ব্যাট ডিজার্টিফিকেশন অ্যান্ড ড্রাউট। এই দিনে পরিবেশের সুরক্ষা ও খরার প্রভাব নিয়ে সচেতনতা বাড়ানো হয়। গ্লোবাল গার্বেজ ম্যান ডে, বর্জ্য ব্যবস্থাপনা কর্মীদের সম্মানে এই দিনটি পালন করা হয়। ইট অল ইয়োর ভেজিস ডে, সবজি খাওয়ার জন্য সুস্বাস্থ্য সচেতনতার আজকের দিন। ইতিহাসের পাতাতেও কিন্তু 17 জুন মানব ইতিহাসের বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা এবং বাঁক বদলের সাক্ষী। 1756 নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের দখল থেকে কলকাতা পুনরুদ্ধারের জন্য অভিযান শুরু করেন। 1812 যুদ্ধের সময় বিখ্যাত বাঙ্কার হিলের যুদ্ধ সংগঠিত হয়। ফ্রান্স থেকে উপহার হিসেবে আসা স্ট্যাচু অফ লিবার্টি নিউ ইয়র্কে এসে পৌঁছয়। 1928 অ্যামেলিয়া ইয়ারহার্ট প্রথম নারী হিসেবে বিমানযোগে আটলান্টিক মহাসাগর পাড়ি দেন। 1944 আইসল্যান্ড একটি প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে। 1972 ওয়াটারগেট কেলেঙ্কারির সূত্রপাত ঘটে। বিখ্যাত ব্যক্তিদের জন্মদিন হিসেবে 17 জুন তারিখে অনেক গুণী ও জনপ্রিয় ব্যক্তিত্ব জন্মগ্রহণ করেছেন। ১৬৩১ মুঘল সম্রাট শাহজাহান ও মমতাজ মহলের সর্বকনিষ্ঠ সন্তান গওহর আরা বেগম জন্মগ্রহণ করেন। 1943 বিখ্যাত মার্কিন সঙ্গীতশিল্পী এবং অভিনেতা ব্যারি ম্যানিলো জন্মগ্রহণ করেন। তাহলে তো জানতেই পারলে আজকের দিনটা কী কী কারণে বিশেষ। তবে আজ আমরা কথা বলব বিশ্ব মরুকরণ এবং খরা প্রতিরোধ দিবসে আমাদের কী কী করণীয় সে বিষয়ে। তবে তার আগে তোমার জন্য থাকলো একটা সুন্দর গান।

অনুষ্ঠান শুনছো সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, শুনছো যুববাণী সুপ্রভাত। তোমার সঙ্গে আমি শ্বেতা আজ রয়েছি আজকের আড্ডায়। আজ যেটা বলছিলাম, অগ্নিবাণে প্রচণ্ড গরমে আমরা সবাই কাহিল। আচ্ছা, সাহারা মরুভূমির নাম তো আমরা সবাই জানি, কিন্তু সাহারা মরুভূমির ঠিক দক্ষিণে অবস্থিত সাহেল নামের গ্রামটার কথা কি তোমরা জানো? এই সাহেল অঞ্চলটাই মরুকরণে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত। অতিরিক্ত পশুচারণ এবং বন উজাড়ের ফলে এখানকার ভূমি দ্রুত অনুর্বর হয়ে পড়ছে। আবার চীনেও কিন্তু এই মরুকরণের প্রভাব মারাত্মক। এছাড়াও মঙ্গোলিয়ার গোবি মরুভূমির বিস্তৃতি এবং মধ্য এশিয়ার 60% বেশি অঞ্চল মরুকরণ প্রক্রিয়ার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আর যদি মধ্য এশিয়ায় খোঁজো, তাহলে উজবেকিস্তান এবং কিরগিজস্তানের মতো দেশগুলোতে তাপমাত্রা বৃদ্ধি এবং ভূমির অবক্ষয়ের কারণে মরুকরণ একটা বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, কয়েক দশক ধরে বাংলাদেশের রাজশাহী ও এর আশেপাশের অঞ্চলে বৃষ্টিপাতের অভাব, নদী নালা শুকিয়ে যাওয়া এবং মাটির উর্বরতা শক্তি হ্রাসের লক্ষণ স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ভারতের পাশাপাশি দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশাল অংশে খরার প্রভাব ও অপর্যাপ্ত জলসেচ ব্যবস্থার কারণে কৃষি জমিগুলো মরুকরণ প্রক্রিয়ার ঝুঁকিতে রয়েছে। তাহলে নিশ্চয়ই বুঝতেই পারছ, মরুকরণের প্রভাবে সবাই কতখানি অশান্তিতে জর্জরিত। যেন সবার মনে একটাই কথা বাজছে, বরিশ ধরা মাঝে শান্তিরও বাড়ি।

শুনছো যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, তোমার সঙ্গে আমি শ্বেতা। আজকের অনুষ্ঠান কেমন লাগছে তোমরা কিন্তু জানাতে ভুলো না যুববাণী কলকাতার ফেসবুক পেজে আজকের অনুষ্ঠানের পোস্টারের কমেন্ট বক্সে। আজ বিশ্ব মরুকরণ এবং খরা প্রতিরোধ দিবস। মরুকরণ কি কোথায় কোথায় হয়েছে তা তো জানলে, কিন্তু সমাধান করবে কিভাবে কারণগুলো না জানলে? আসলে কি জানো তো, দোষটাও আমাদেরই, অর্থাৎ মানুষেরই। বন উজাড় করে গাছপালা কেটে ফেলার কারণে মাটি আলগা হয়ে যায় এবং মাটির আর্দ্রতা দ্রুত নষ্ট হয়। তাছাড়া একই জমিতে অতিরিক্ত গবাদি পশু চড়ানোর ফলে ঘাস ও উদ্ভিদ পুরোপুরি ধ্বংস হয়ে যায়। কৃষিকাজে অতিরিক্ত সার ও কীটনাশকের ব্যবহার এবং লবণাক্ততা বৃদ্ধির কারণে জমির স্বাভাবিক উর্বরতাও নষ্ট হয়। এছাড়া প্রাকৃতিক একটা কারণও আছে, দীর্ঘমেয়াদী অনাবৃষ্টি এবং অতিরিক্ত তাপমাত্রা মরুকরণকে আরও তাড়াতাড়ি বাড়িয়ে দেয়। তাহলে আমাদের কি করা উচিত? মরুকরণ রোধ করার কার্যকরী উপায়গুলোর মধ্যে রয়েছে ব্যাপক বনায়ন, টেকসই বনভূমি ও জলের ব্যবস্থাপনা এবং আধুনিক ও পরিবেশ বান্ধব কাজের প্রসার। যেমন ব্যাপক বনায়ন বলতে বৃক্ষরোপণ আর সবুজ আচ্ছাদন তৈরি করা। এটি বৃক্ষের সারি তৈরি করে মরুভূমির সম্প্রসারণ রোধ করা সম্ভব। তাছাড়া অতিরিক্ত চারণভূমি ব্যবহার রোধ করা এবং ফসলের, মানে একটা ফসলের বদলে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল তৈরি করার অভ্যেস গড়ে তোলা। বিশেষজ্ঞরা বলছেন জমি ক্ষয় রোধে পুনরুৎপাদনশীল কৃষি পদ্ধতি অত্যন্ত কার্যকরী। বৃষ্টির জল সংরক্ষণ এবং ড্রিপ ইরিগেশনের মাধ্যমে জলের অপচয় কমানো মরুকরণ রোধের অন্যতম চাবিকাঠি।

এছাড়া পরিবেশ বিজ্ঞানীদের মতে শুষ্ক অঞ্চলগুলোতে স্থায়ী ঘাস বা আবৃত ফসলের মাধ্যমে সারা বছর মাটির নিচে শিকড়ের জালিকা অর্থাৎ রুট সিস্টেম যেটা সেটা সক্রিয় রাখা ক্ষয় মরুকরণ রোধে চমৎকার কাজ করে। এছাড়া মাটি ব্যবস্থাপনা ও এর ক্ষয় রোধ করার ব্যাপারে মানুষকে সচেতন ও শিক্ষিত করা সবচেয়ে বেশি জরুরি পদক্ষেপ। তাহলে বুঝতেই পারলে মরুকরণের পুরো বিষয়টা। শুনছ যুববাণী সুপ্রভাত। অনেকক্ষণ ধরে গুরুগম্ভীর একটা আলোচনার মধ্যে দিয়ে যেতে যেতে এবার একবার আকাশের দিকে তাকিয়ে দেখো তো, মেঘগুলো এখনও কি সুন্দর ভেসে ভেসে বেড়াচ্ছে। কে বলবে এরাই একটু পরে সরে গিয়ে রোদের তেজ যাবে বেড়ে, সে যা হয় হবে। এখন বরং একটু মেঘের মাদল শুনি।

তো যেটা বলছিলাম, আজ বিশ্ব মরুকরণ এবং খরা প্রতিরোধ দিবস। মরুকরণের ধারণা তো তোমরা পেলি, কিন্তু খরার ধারণা তাও মনে হয় সবারই কিছুটা আছে। খরা বলতেই কিন্তু আমাদের চোখের সামনে যে ছবিটা ভেসে ওঠে সেটা হলো ফেটে যাওয়া মাটির একটা বিশাল অংশ। আর যদি বইয়ের ভাষায় বলি তাহলে তো বলতে হবে সেই ভূগোল বইয়ের কথা। কোনো অঞ্চলে দীর্ঘ সময় ধরে শুষ্ক আবহাওয়া এবং অপর্যাপ্ত বৃষ্টিপাতের ফলে সৃষ্ট

জলশূন্যতা ও মাটির আর্দ্রতার অভাবকে খরা বলে। একটু সহজ ভাষায় বুঝিয়ে দিই, দীর্ঘদিন ধরে যে অঞ্চলগুলোতে বৃষ্টি হচ্ছে না এবং জলেরও সেই অর্থে সঞ্চয় নেই, সেই রকম অঞ্চলগুলোতে মাটিগুলো আর জল না পেয়ে ফেটে যায় এবং সেটার জন্য মাটি, সেই মাটিতে আর কি কোনো রকম চাষাবাদ বা কোনো রকম প্রাণের সঞ্চার হতে পারে না এবং এটা স্বাভাবিক মাত্রার চেয়ে অনেক কম বৃষ্টিপাতের কারণে ঘটে। আর এইটার যে স্থায়িত্ব সেটা কিন্তু এক মাস থেকে শুরু করে কয়েক বছর পর্যন্ত স্থায়ী হতে পারে, মানে যতদিন না পর্যন্ত আবার বৃষ্টি হচ্ছে বা সেখানে কোনো রকম জলের আবির্ভাব দেখা দিচ্ছে সেই জায়গাটা কিন্তু খরাই থেকে যাবে এবং ওই মাটি ওরকম ফেটেই থাকবে। এই খরার প্রভাবে কৃষি, বাস্তুতন্ত্র এবং মানব জীবনে অনেক বড় ধরনের সংকট দেখা যায়। খরা আবার কিন্তু চার রকমের, আবহাওয়াগত খরা, এটা সব থেকে বেসিক আর কি বলা যায়। স্বাভাবিকের তুলনায় বৃষ্টিপাত যখন 25% বা তারও কম হয়, মানে বুঝতে পারছো একদমই যে জায়গাগুলোতে বৃষ্টি হচ্ছে না সেই জায়গাগুলোতেই কিন্তু খরা দেখা যায়, কৃষিজ খরা। অপর্যাপ্ত বৃষ্টিপাত ও মাটির আর্দ্রতা কমে যাওয়ার কারণে ফসল উৎপাদনে ব্যাঘাত ঘটে। মানে যেটা বলছিলাম আর কি, বৃষ্টিপাতের কারণে মাটির আর্দ্রতাও কমে যায়, বৃষ্টিপাত না হলে আর মাটি কোথা থেকে জল পাবে, তো সেই কারণে সেই জায়গাগুলোতে ফসল চাষ করার একদমই উপযোগী আর থাকে না, ফসল চাষই করা যায় না। সেই কারণে কিন্তু এই যে কৃষি যে সমাজ রয়েছে তারা কিন্তু এই খরার কারণে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং কৃষিজ ফসল না পাওয়ার কারণে আমরাও ক্ষতিগ্রস্ত হই। এছাড়া রয়েছে হাইড্রোলজিক্যাল খরা, বৃষ্টি না হওয়ায় নদী, হ্রদ ও ভূগর্ভস্থ জলের স্তর আশঙ্কাজনকভাবে একদমই নিচে নেমে যায়। বুঝতে পারছো তাহলে, একে তো বৃষ্টি হচ্ছে না, দ্বিতীয়ত এই বৃষ্টি না হওয়ার কারণে মাটির নিচের যে জল সেটা আরও নিচের দিকে নেমে যাচ্ছে, মানে সেই জলটাকেও তুলে আনা যাচ্ছে না কোনোভাবে, তাহলে চাষবাস কী করে হবে? সামাজিক অর্থনৈতিক খরা 4, জলের তীব্র সংকটের কারণে মানুষের জীবনযাত্রা, খাদ্য সরবরাহ এবং স্থানীয় অর্থনীতি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ এই জল সংকটের কারণে যেটা বলছিলাম, চাষবাস হচ্ছে না, আর দেখো জলই জীবন আমরা কথাতেই বলি, তো মানুষের জীবনযাত্রা তো ভীষণভাবেই ব্যাহত হচ্ছে তাই না, তা খাদ্য সরবরাহতেও জলের সংকট দেখা দিচ্ছে। অনেকেই এরকম আছেন যারা বৃষ্টি জলকে সংগ্রহ করে রাখেন, সেটা চাষাবাদের জন্যই হোক বা কিছু রান্নাবান্নার ক্ষেত্রেই হোক, তো বৃষ্টি খরা এগুলো মানে আমাদের জীবনের সঙ্গে অনেকটাই জড়িত। বৃষ্টি না হলে জল পাওয়া যাবে না এবং সেই জলকে সংগ্রহ করা যাবে না, চাষাবাস হবে না, কিছুই হবে না আসলে, তো স্থানীয় অর্থনীতি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয় বলার কারণ ওটাই, কিছুই তো আলটিমেট হচ্ছে না। না উফ, এই খরা নিয়ে বলতে বলতে মাটির সঙ্গে আমার গলাটাও দেখছি শুকিয়ে গেল, আমিও একটু গলা ভেজাই, সঙ্গে তোমরাও গান শুনতে শুনতে চাই চুমুক দিয়ে গলাটা একটু ভিজিয়েই নাও।

শুনছো সঞ্চয় দা প্রচার তরঙ্গে যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, তোমার সঙ্গে আমি শ্বেতা। আজকের এই যে অনুষ্ঠান, আবারও একবার জানিয়ে দিই, আজ কিন্তু খরা প্রতিরোধ দিবস নিয়ে তোমার সঙ্গে কথা হচ্ছিল। তো আজকে যেহেতু খরা প্রতিরোধ দিবস, তোমাকে কিন্তু একটা কথা দিতেই হবে, এই খরা প্রতিরোধ দিবসে তুমিও বলো সচেতন হবে, কারণ খরার প্রভাব শুনলে কিন্তু একদমই চমকে যাবে, এবং আমরা যদি সচেতন না হই তাহলে কিন্তু এই খরা প্রতিরোধ করা, মরুকরণের যে প্রভাবগুলো সেগুলোকে প্রতিরোধ করা কিন্তু খুবই কঠিন হয়ে দাঁড়াবে। খরার ফলে ফসল শুকিয়ে যায় ও ফলন কমে যায়, যা সব থেকে বেশি ভাবনার কারণ, এবং এটা কিন্তু পরবর্তীতে দুর্ভিক্ষ বা খাদ্যাভাবের সৃষ্টিও করতে পারে। মানে খাদ্যের অভাব হলে বুঝতেই পারছো, একে তো জলের অভাব, দুয়ে যদি খাদ্যেরও অভাব হয় তাহলে আর মানুষ কোথায় যাবে। পুকুর নদী জলাশয় শুকিয়ে যাওয়ার কারণে পানীয় জলের চরম অভাব দেখা যায়। তাছাড়া দীর্ঘস্থায়ী খরায় গাছপালা মারা যায়, মাটি ক্ষয় হয়, এবং অঞ্চলটি কিন্তু ধীরে ধীরে মরুকরণের দিকে ধাবিত হয়। বিশুদ্ধ জলের অভাবে জলবাহিত রোগ বৃদ্ধি পায়, এবং ধূলিকণা সংক্রান্ত বিভিন্ন স্বাস্থ্য সমস্যা কিন্তু দেখা যায়। এছাড়া খরার জন্য কৃষকরা মারাত্মকভাবে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হন, এবং

গ্রামীণ দারিদ্র কিন্তু বৃদ্ধি পায়। তার মানে বুঝতেই পারছো যে এই যে ভয়াবহতা এটা কতখানি যেতে পারে। একদিকে তো আমাদের বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং সে তো চলছেই, জীবাশ্ম জ্বালানি পোড়ানো বনভূমি ধ্বংসের কারণে সেটাও হচ্ছে, সঙ্গে এই বনভূমি ধ্বংসের কারণে যে বৃষ্টিপাত বন্ধ হয়ে যাচ্ছে সেটার কিন্তু এমন একটা ক্ষতিকারক প্রভাব আসতে চলেছে। সঙ্গে আমাদের এতটাই সচেতন হতে হবে, যদি আমরা একটু সচেতন হই তাহলে কিন্তু সব দিকগুলো আমরা ব্যালেন্স করতে পারবো, বিশ্ব উষ্ণায়নটাও আমরা আটকাতে পারবো। যেরকম দেখছোই তো, যদি বৃষ্টি না হয় তাহলে তো অটোমেটিক্যালি গরম বাড়বেই না, তার ফলে কিন্তু বরফ গলে যাবে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে, যেটা আমরা জানি মেরু অঞ্চলের হিমবাহ এবং হিমালয়ের বরফ তো গলছেই, যার ফলে উপকূলীয় অঞ্চল দ্বীপগুলো সেগুলোও কিন্তু প্লাবিত হওয়ার ঝুঁকিতে আছে। সঙ্গে এদিকে যদি দেশের মধ্যেও বা যে অঞ্চলগুলোতে মানুষ বসবাস করতে পারে সেই জায়গাগুলো যদি এভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যায় তাহলে তো খুবই একটা দুঃখের দিন আসতে চলেছে। খরা প্রতিরোধ করার জন্য কিন্তু অবশ্যই জল সংরক্ষণ করতে হবে, যেমন বৃষ্টির জল সংরক্ষণ এবং বড় জলাশয় বা বাঁধ নির্মাণের মাধ্যমে জলের যোগান নিশ্চিত করতে হবে। ব্যাপক হারে গাছ লাগানো এবং বন উজাড়, যেটা মানে একদম সব ধরে গাছ কেটে ফেলা, এটাকে কিন্তু রোধ করতে হবে, যা বৃষ্টিপাত বৃদ্ধিতে সহায়তা করবে। এক্ষেত্রেও কৃষিকাজে বন্যার মতন জল অপচয়কারী সেচ পদ্ধতির বদলে ড্রিপ ইরিগেশন বা স্প্রিংকলার পদ্ধতি ব্যবহার করতে হবে। এই ড্রিপ ইরিগেশন পদ্ধতিটা আগেও বলছিলাম কিন্তু তোমাদেরকে একটু বলে দিই পদ্ধতিটা আসলে কী। আসলে যখন সেচ করা হয় জমিতে তখন কিন্তু অনেক জল নষ্ট হয়, যেহেতু সেটা উপর থেকে গাছকে দেওয়া হচ্ছে। কিন্তু এই ড্রিপ ইরিগেশন বা স্প্রিংকলার পদ্ধতি যেটা, সেটা হচ্ছে যে জলটাকে একটা বিশেষ মেশিনের মাধ্যমে যে একদম গাছের গোড়ায় গিয়ে মানে গাছের শিকড়ে গিয়ে এই জলটা পৌঁছায়, যেটাতে কিন্তু জল নষ্ট হয় না এবং গাছের ঠিক যেটুকু প্রয়োজন এক্ষেত্রে কিন্তু সেইটুকু জলই দেওয়া হয়, ওপর থেকে জলটা নষ্ট হয় না। তো যেটা বলছিলাম আর কি, খরা সহনশীল ফসলের চাষ করতে হবে, মানে যে চাষগুলোতে মানে শুকনো মাটিতেও কিছু কিছু ফসল হয় এগুলো চাষ করা যায়, সেরকম জল কম লাগে এরকম ফসল কিন্তু চাষ করতে হবে, আর জল সাশ্রয়ী কৃষি পদ্ধতি গ্রহণ করতে হবে। সঙ্গে যেটা বললাম এর আগেও যে একটাই ফসল বারবার বারবার চাষ করতে করতে জমির তো একটা উর্বরতা তো নষ্ট হয় না, তো সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ফসল চাষ করতে হবে যাতে কিনা জমিটা একটা জমির মধ্যে একটা প্রিপারেশন তৈরি হয় যে সব রকম চাষের। তাছাড়া ভূগর্ভস্থ জল সঠিকভাবে ব্যবহার করতেই হবে, নয় তো সেটা এমনিতেই এই অনাবৃষ্টির কারণে মাটির আরও নিচে চলে যাচ্ছে, আগামী দিনে কিন্তু সেটা আমরা আর নাও পেতে পারি, এবং রিচার্জ পিটের মাধ্যমে জলের স্তর পুনরুদ্ধার করতে হবে। তো বুঝতে পারলে আর কি করতে হবে জানো কি, খরা ও মরুকরণ মোকাবিলায় মানুষকে সব থেকে বেশি সমস্ত দিক থেকে অনেক সচেতন হতে হবে, এবং শুধু নিজেরা সচেতন হলে কিন্তু হবে না, অন্যদেরকেও সচেতন করতে হবে। তোমার আশেপাশে যে সমস্ত কৃষি বন্ধুরা রয়েছেন এবং আমাদের আশেপাশে যারা গাছ কাটছেন বা গাছ কাটাকে প্ররোচনা দিচ্ছেন সেই বিষয়টাতেও কিন্তু তাদেরকে সচেতন করতে হবে এবং এই সমাজটাকে অনেক সুন্দর সবুজ করে তুলতে হবে। তো এই সমাজের এই পরিবেশের আমাদের আরেক বন্ধু রয়েছে, সে হচ্ছে পাখি। পাখিদের মাধ্যমেও কিন্তু জানো তো গাছের যে পরিমাণ সেটা বাড়ানো যায়, পাখিরা কিন্তু আমাদের অনেক সাহায্য করে এক্ষেত্রে। একটা গান শুনে নাও,

আজ বিশ্ব মরুকরণ ও খরা প্রতিরোধের দিন। 1994 সালে জাতিসংঘ সাধারণ পরিষদ মরুভূমি ও খরা প্রতিরোধ দিবস ঘোষণা করে। 2019 সাল থেকে মূলত এটি কেবল মরুভূমি ও খরা দিবস নামেও পরিচিত হয় এবং মরুভূমির প্রতিরোধে আন্তর্জাতিক প্রচেষ্টা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির জন্যই কিন্তু আজকের 17ই জুন দিনটা পালন করা হয় বিশ্ব মরুকরণ ও খরা দিবস নাম দিয়ে। প্রত্যেক বছর মরুকরণ ও খরা দিবসের বৈশ্বিক উদযাপনের আয়োজক হিসেবে একটি দেশকে নির্বাচন করা হয়। আয়োজক দেশটি জাতিসংঘের মরুকরণ প্রতিরোধ কনভেনশন UNCCD সচিবালয়ের সাথে কাজ করে। দিবসটির উদ্দেশ্যকে সমর্থন করার জন্য নীতি নির্ধারক, অন্যান্য মূল অংশীদার এবং সাধারণ জনগণের জন্য এক একটি কার্যক্রমের আয়োজন করে। মূল বৈশ্বিক উদযাপন ছাড়াও বিশ্বজুড়ে বিভিন্ন দেশ ও সম্প্রদায় মরুকরণ ও খরা দিবস উপলক্ষে বিভিন্ন কার্যক্রমের আয়োজন করে। যেমন 2025 সালে সৌদি আরব দেশ জুড়ে 115 মিলিয়ন গাছ লাগানোর প্রচেষ্টাকে তুলে ধরতে কিন্তু এই দিনটাকেই ব্যবহার করা হয়েছিল। এছাড়া পূর্ববর্তী বিশ্বব্যাপী মরুকরণ ও খরা দিবস উদযাপন হয়েছে অনেকগুলো দেশে, যেমন 2025-এ হয়েছে কলম্বিয়াতে, 24-এ হয়েছে জার্মানিতে, 23-এ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে, 22-এ হয়েছে স্পেনে। এরকম বিভিন্ন দেশে বিভিন্ন সালে নানান রকম কর্মসূচি কিন্তু নেওয়া হয়েছে। আজ মরুকরণ ও খরা প্রতিরোধ দিবসে আমাদের লক্ষ্য তাহলে হলো আমরা একদমই গাছ কাটবো না, বরং গাছ লাগাবো এবং অন্যদেরকেও গাছ আরও লাগাতে ইন্সপায়ার করব। সঙ্গে কিন্তু জল অপচয় একদমই করব না, জলকেও আমরা সংরক্ষণ করবো।

বৃষ্টির হার বলতে গেলে একেবারেই নেই। আর সঙ্গে কিন্তু এই যে কাঠফাটা গরমে আমাদের পরিবেশের বন্ধু, আমাদের সমাজ বন্ধু পাখি, কি বলতো, কাক। আজকের কথায় কথায় তোমার সঙ্গে একটা গল্প আমরা ভাগ করে নেব, একটা তৃষ্ণার্ত কাকের গল্প। কাঠফাটা গরমে এক দুপুরে সেই এক কাকের খুব তৃষ্ণা পেল, তাই সে জলের খোঁজে এদিক ওদিক উড়ে বেড়াতে লাগলো। সে উড়ে বেড়াচ্ছে কিন্তু জল পাচ্ছে না, মানে সেও ওই মরুকরণ বা খরার মতো কোনো অঞ্চলেই হয়তো চলে গিয়েছিল। তো অনেক খোঁজাখুঁজির পরে, অনেক কষ্টে সে একটা কলসি দেখতে পেল, এবং সেই কলসির কানার মধ্যে যখন সে বসলো তখন দেখলো আমাদের যে জলস্তর সেটার মতনই সেই কলসির জলস্তরও অনেকটা নিচে নেমে গেছে, মানে তার তো নাগালের বাইরে। সে ভাবলো যে আমার এত তেষ্টা পেয়েছে কিন্তু আমার সামনে জলটা আছে কিন্তু অল্প আমি খেতে পারছি না, পান করতে পারছি না। তখন সেই কাক একটা বুদ্ধি খাটালো, সেই কলসির মধ্যে যেটুকু জল ছিল সে ভাবলো যে সেইটুকু জলকে সে কী করে তার কাছে নিয়ে আসবে এবং পান করবে। সে অনেক ভেবে চিনতে আশেপাশে যে শুকনো নুড়ি পাথরগুলো পড়েছিল, মাটি নয় কিন্তু পাথর, তো সেই পাথরগুলোকে এনে এক এক করে আস্তে আস্তে কলসির ভেতরে ফেলতে লাগলো, এবং সেটাও সে খুব সাবধানে করছিল যাতে কলসিটা আবার পাথরের ভারে ফেটে না যায়, তাহলে তো পুরো জলটাই তার নষ্ট হয়ে যাবে। তো আস্তে আস্তে সে অনেক কষ্টে আশেপাশে থেকে এই যে নুড়ি পাথরগুলো জোগাড় করছিল সেগুলোকে কলসির ভেতরে ফেলতে লাগলো। কলসির ভেতরে একে একে নুড়ি পাথর ফেলতে ফেলতে সেখানে একটা স্তূপ তৈরি হয়ে গেল, এবং কলসির ভেতরে যে জল ছিল সেই জলটা কিন্তু ওপর দিকে উঠে এলো, আর কাক তখন আরামে সেই জলটা খেয়ে তার তৃষ্ণা মেটালো। তার মানে বুঝতে পারলে এই একটা কাক যদি এত কিছু করে জলকে আবার ফিরিয়ে আনতে পারে আমরা কেন পারবো না। এবং সঙ্গে আমরা এটাও শিখলাম যে বিপদে কিন্তু একটু অন্যভাবে ভাবতে হবে, কী করে সেই বিপদটা সমাধান করা যায়, সেই সমস্যাটা থেকে কী করে বেরিয়ে আসা যায়। তাহলে আজকের এই খরা প্রতিরোধ দিবসে আর মরুকরণ দিবসে তোমরাও নিশ্চয়ই চেষ্টা করবে আমার কথা রাখার, নিশ্চয়ই চেষ্টা করবে কী করে এই পৃথিবীটাকে আরও সুন্দর করে তোলা যায়। কিন্তু আজ ঘড়ির কাঁটা বলছে সময় প্রায় শেষ আমাদের। শুনছিলে যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, সঙ্গে ছিলাম আমি শ্বেতা। আবার কোনো অনুষ্ঠানে আড্ডা হবে, গল্প হবে, আজ এই পর্যন্তই।

0: নজরুল গীতি শুনলেন চুনিলাল ভট্টাচার্যের কণ্ঠে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।
1: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
2: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
3: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
4: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
5: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
6: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
2: প্রতিটা ম্যাচের ইন ডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
3: কান রাখতে ভুলো না, প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
6: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
7: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
0: এখন গিটার বাজিয়ে শোনাচ্ছেন মৌ রায়চৌধুরী।

গিটারে লঘু সঙ্গীতের সুর বাজিয়ে শোনালেন মৌরায় চৌধুরী। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

0: Mr. Modi said that conflicts in West Asia have disrupted global trade and caused loss of life, highlighting the growing risks to maritime trade and the human cost of instability in West Asia. Prime Minister said it is our responsibility to ensure the safety of the seafarers who connect all nations through global maritime trade. Prime Minister Narendra Modi has said that affectionate respect and acceptance instill a sense of pride and contentment in a person. Sharing a Sanskrit quote, Mr. Modi noted that this not only boosts self-confidence but also infuses a new sense of energy and enthusiasm. Defence Minister Rajnath Singh has highlighted that India's annual defence production has surged to an all-time high of 1.78 lakh crore rupees in the financial year 2025-26. In a social media post, Mr. Singh said that this milestone represents an impressive 15.6% growth over the previous fiscal year's output of 1.54 lakh crore rupees and a staggering 110% increase since financial year 2020-21, when the figure stood at over 84,000 crore rupees. He added that indigenous defence production has increased nearly fourfold from 4,746 crore rupees in the financial year 2013-14. National Testing Agency, NTA, has urged parents and candidates to beware of the scammers ahead of NEET examinations. In a social media post, NTA said that scammers on Telegram are running channels demanding money ranging from 14,000 to 25,000 rupees with the claims of sharing the re-exam paper. Union Home Minister Amit Shah has paid tributes to the third Sar Sangh Chalak of the Rashtriya Swayam Sevak Sangh Balasaheb Dioras on his death anniversary today. In a social media post, Mr. Shah said that Balasaheb Dioras dedicated his life to the national service, social harmony and the character building of the youth and considered untouchability to be the greatest curse. World Day to Combat Desertification and Drought is being observed today globally. The theme for this year is Ranged Lands, Recognize, Respect, Restore, which calls for greater recognition of the economic, ecological and cultural value of range lands, respect for their traditional stewards and stronger investment in restoring degraded range lands. Domestic equity benchmarks traded flat in morning session today after a three-day rally driven by lower crude oil prices and optimism over a US-Iran peace deal. Sensex was trading at 76,817.58, up 8.58 points or 0.01%, while Nifty was at 23,988, down 1 point in early trade. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফরের আগে শহরকে নতুন রূপে সাজিয়ে তোলার লক্ষ্যে শুরু স্বচ্ছতা সে স্বাগত অভিযানে সরাসরি অংশ নিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাগবাজারে মায়ের ঘাটে গঙ্গার পাড় সংলগ্ন এলাকায় আজ সকালে পরিচ্ছন্নতা অভিযানে সামিল হন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ঝাঁটা হাতে তাদের গঙ্গার ঘাটে সিঁড়ি পরিষ্কার করতে দেখা যায়। সাংবাদিকদের শ্রী অধিকারী বলেন, নমামি গঙ্গে প্রকল্পের আওতায় গঙ্গাকে দূষণমুক্ত করার কাজ শুরু হয়েছে। স্বচ্ছ সুন্দর বাংলা গড়ে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
2: নমামি গঙ্গে স্কিম মে ইহা বঙ্গাল মে কাম নেই হুয়া, এসটিপি কা লিয়ে ল্যান্ড প্রোভাইড নেই কিয়া, তা গঙ্গা কো ক্লিন করনা চাহিয়ে, আচ্ছা করনা চাহিয়ে, এ কাম শুরু হুয়া। হমারে কলকাতা কর্পোরেশন কেএমসি কা অ্যাডমিনিস্ট্রেটর, উনকা লিডারশিপ মে মন্ত্রী জি হ্যায়, উনকা নিগরানি মে পুরা কাম চল রহা হ্যায়।
1: দুপুরে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় একই ধরনের কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। ফতেপুরে জনকল্যাণ শিবিরও পরিদর্শন করবেন তিনি। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ইসকন কলকাতার উদ্যোগে আজ দুপুরে বাবুঘাটে গঙ্গার পাড় সাফাই অভিযানে অংশ নেবেন ইসকন ভক্তরা। ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস আজ এক বিবৃতিতে এখবর জানিয়েছেন। পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর আগামীকাল প্রথম বিধানসভার অধিবেশন বসতে চলেছে। সকাল ১১টায় রাজ্যপাল আর এন রবির অভিভাষণের মধ্যে দিয়ে বিধানসভার অধিবেশন শুরু হবে।

19 জুন শোক প্রস্তাব গ্রহণ এবং 22 জুন রাজ্য বাজেট পেশ করা হবে। 23 জুন রাজ্যপালের অভিভাষণের ওপর 6 ঘণ্টার আলোচনা নির্ধারিত হয়েছে। এরপর 24 ও 25 তারিখ বাজেটের ওপর মোট 10 ঘণ্টা আলোচনা হবে। তবে জুনের শেষ সপ্তাহে ধারাবাহিক ছুটি এবং ধর্মীয় কর্মসূচির কারণে অধিবেশন সাময়িকভাবে মুলতবি রাখা হবে। দ্বিতীয় পর্ব শুরু হবে 6 জুলাই থেকে। চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া এখন থেকে কাশির সিরাপ বা এই জাতীয় কোনো ওষুধ কেনা যাবে না। কাশির সিরাপ বিক্রিতে নিয়ন্ত্রণ আরও কঠোর করতে 1945 সালে ড্রাগস রুলসে সংশোধনী এনেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী ড্রাগস রুলসের শিডিউল কে থেকে সিরাপ শব্দটি বাদ দেওয়া হয়েছে। এখন থেকে কাশির সিরাপ শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত ওষুধের দোকানের মাধ্যমেই বিক্রি করতে হবে। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসক শারদোত্ত মুখোপাধ্যায়। তিনি বলেন, বহু মানুষ প্রেসক্রিপশন ছাড়া কাফ সিরাপ কেনেন, যার একটা বড় অংশ নেশার কাজেও ব্যবহার করা হয়। বেশ কিছুদিন ধরে বন্ধ থাকার পর ব্যারাকপুরের অ্যালায়েন্স জুট মিল আজ চালু হচ্ছে। কলকাতার নিউ সেক্রেটারিয়েটে শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের পৌরোহিত্যে মালিকপক্ষ ও কর্মরত শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠকে সর্বসম্মতিক্রমে আজ থেকে মিলে স্বাভাবিক কাজকর্ম শুরু করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের নতুন অধিকর্তা হয়েছেন অংশুল গুপ্তা। 2013 ব্যাচের এই IAS আধিকারিক পুর ও নগর উন্নয়ন দপ্তরের সিনিয়র স্পেশাল সেক্রেটারি ছিলেন। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে মন্ত্রিসভার 36 জন সদস্যের ব্যক্তিগত সচিব নিয়োগের কথাও জানানো হয়েছে। হাওড়ার শিবপুরে 2023 সালের রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে অশান্তির ঘটনায় চার্জশিট জমা দিয়েছে NIA। 45 পাতার ওই চার্জশিটে 18 জনের নাম রয়েছে। গতকাল NIA-র বিশেষ আদালতে চার্জশিট জমা পড়ে। দক্ষিণ চব্বিশ পরগনার ঘুটিয়ারি শরীফ এলাকায় আগ্নেয়াস্ত্র সমেত 2 দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন খবরের ভিত্তিতে গতরাতে অভিযান চালিয়ে ওই 2 জনকে পাকড়াও করা হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 2টি বন্দুক এবং 4টি কার্তুজ। পুলিশ হেফাজতে থাকা দক্ষিণ চব্বিশ পরগনার ফলতার তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে গতকাল সতল কলস এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দাদের একাংশ। বিক্ষোভকারীরা হঠাৎই মারমুখী হয়ে উঠলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ করে ভিড় ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের ভয়ে অনেকেই পার্শ্ববর্তী পুকুরে ঝাঁপ দেয়। বিক্ষোভের সামনের সারিতে দেখা যায় জাহাঙ্গীরের স্ত্রী রেজিনা বিবিকে। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গতকাল আদালতে পৌঁছে এই সংক্রান্ত হলফনামা দাখিল করেন তিনি। এদিকে রাজারহাট নিউ টাউনে বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দায়ের করেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস চট্টোপাধ্যায়। বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রে ভোট গণনায় অনিয়মের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী সঞ্জয় দাস। পুনর্গণনা গণনা কেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ, ইভিএম ভিভিপ্যাটের সংরক্ষণের আবেদন জানিয়েছেন তিনি। তার অভিযোগ, ভোট গণনা শুরু হবার পরও দীর্ঘ সময় ফল প্রকাশ হয়নি। বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার স্পিকারের সিদ্ধান্তের বিরুদ্ধে বালিগঞ্জের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় দায়ের করা মামলার কলকাতা হাইকোর্টে আজ ফের শুনানি। গতকালের শুনানিতে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে জমাপড়া 2টি প্রস্তাবের মধ্যে অধ্যক্ষ 1টি প্রস্তাব কোন পদ্ধতিতে বেছে নিলেন সেই প্রশ্ন তোলেন বিচারপতি কৃষ্ণা রাও। অধ্যক্ষের আইনজীবী বিল্লদল ভট্টাচার্য জানান, সংখ্যাগরিষ্ঠ বিধায়ক রয়েছে জানিয়ে যেই প্রস্তাব জমা পড়েছিল সেই প্রস্তাবেই বিরোধী দলনেতা নিয়োগ করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।

আর চুলবুলে নাগমে তাখির কেসি নিকল পড়ে মঞ্জিল কি জানিব ইস খুবসুরত শের কে সাথ তুম নহীঁ গম নহীঁ শরাব নহীঁ তুম নহীঁ গম নহীঁ শরাব নহীঁ এসি তনহাই কা জবাব নহীঁ দোস্তো জরুরি নহীঁ সবই বাতো কাজ জবাব দে জিন্দগি মে চন্দ সওয়াল বস সওয়াল হি বনকর রহ জাতে হ্যাঁ তো ইস বেসবাতি দুনিয়া মে কিসকা গিলা না বজম আপনি না আপনা সাকি না শীশা আপনা না জাম আপনা আগর ইহি হ্যায় নিজাম হস্তি তো জিন্দগি কো সালাম আপনা

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন তবলা শিল্পী স্বরাজ কুমার ভট্টাচার্য, তাল রূপক শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করে

রবীন্দ্রসঙ্গীত শুনলেন অভিজিৎ দাসের কণ্ঠে, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই।

আধুনিক গান শুনলেন অদিতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথম ছবি গলিও কা বাদশা, গানটি গেয়েছেন কিশোর কুমার ও আশা ভোঁসলে।

আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর হলো, ফিফা ফুটবল বিশ্বকাপে আজ রাতে পর্তুগাল ডিআর কঙ্গোর বিরুদ্ধে খেলবে, ইংল্যান্ড ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে। গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আলজেরিয়াকে 3-0 গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে, লিওনেল মেসি হ্যাটট্রিক করেছেন। মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছে। লখনৌতে দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ভারত আফগানিস্তানের সামনে 403 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছে বিস্তারিত খবরে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ রাতে প্রথম ম্যাচে পর্তুগাল কঙ্গোর বিরুদ্ধে খেলবে। টেক্সাসের হিউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। টেক্সাসের ডালাস স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলবে, খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। আগামীকাল ভারতীয় সময় ভোর 4:30 কানাডার টরন্টো স্টেডিয়ামে ঘানা পানামার মুখোমুখি হবে। মেক্সিকো সিটি স্টেডিয়ামে আগামীকাল দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তান কলম্বোর মুখোমুখি হবে, খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 7:30। রাত 9:30 আটলান্টা স্টেডিয়ামে দিনের তৃতীয় ম্যাচে চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। লস অ্যাঞ্জেলিস স্টেডিয়ামে রাত 12:30 সুইজারল্যান্ড বসনিয়া অ্যান্ড হার্জিগোভিনিয়ার বিরুদ্ধে খেলবে। ফিফা ফুটবল বিশ্বকাপে আলজেরিয়ার বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করল গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ক্যানসাস সিটি স্টেডিয়ামে আজ আর্জেন্টিনা 3-0 গোলে আলজেরিয়াকে হারিয়ে দিয়েছে। বিশ্বকাপে প্রথমবার হ্যাট্রিক করেছেন লিওনেল মেসি। ম্যাচের 17, 60 এবং 76 মিনিটে গোলগুলি করেন তিনি।

0: এই ম্যাচের পর বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় মেসি যুগ্মভাবে জার্মানির মিরোস্লাভ ক্লোজার সঙ্গে শীর্ষস্থানে উঠে এলেন। দুই দলেরই ফুটবলারই বিশ্বকাপে 16টি গোলে গোল করেছেন। অন্য খেলায় আজ গ্রুপ জে এর ম্যাচে অস্ট্রিয়া 3-1 গোলে জর্ডনকে হারিয়ে দিয়েছে। অস্ট্রিয়ার হয়ে রোমায়ডো স্মিথ ও মার্কো আর্নাতোভিচ গোল করেছেন, অপর গোলটি আত্মঘাতী। জর্ডনের হয়ে একমাত্র গোলটি করেছেন আলি ওলওয়ান। অন্যদিকে গতকাল বিশ্বকাপের অন্য ম্যাচে নরওয়ে ইরাককে 4-1 গোলে ও ফ্রান্স সেনেগালকে 3-1 গোলে হারিয়ে দিয়েছে। 2025 ডিসেম্বর মাসে ফুটবল তারকা লিওনেল মেসির কলকাতা সফরের সময় যুবভারতী ক্রীড়াঙ্গনে নিরাপত্তার অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। বিধাননগরের পুলিশ কমিশনারকে ইমেলের মাধ্যমে এক চিঠিতে মেসির পক্ষ থেকে বলা হয়েছে, স্টেডিয়ামে নিয়ম মানা হয়নি। অথচ তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস নিয়ম ভেঙে মাঠে ঢুকে পড়েছিলেন। অনুমতি ছাড়াও বহু মানুষ মাঠে ঢুকে পড়ায় বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। লিডসের হেডিংলিতে আজ মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে ভারত নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছে। নেদারল্যান্ডস টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছে। ভারত প্রথম ব্যাট করতে নেমে শেষ পাওয়া খবরে 14 ওভার 3 বলে 1 উইকেট হারিয়ে 143 রান করেছে। উল্লেখ্য, ভারত প্রথম ম্যাচে পাকিস্তানকে 64 রানে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে। লখনৌতে দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ভারতের পুরুষ দল আফগানিস্তানের সামনে জয়ের জন্য 403 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আফগানিস্তান টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায়। এর আগে ভারত 49 ওভার 5 বলে সবকটি উইকেট হারিয়ে 402 রান করে। অধিনায়ক শুভমান গিল 154 রান করেন, ঈশান কিশন করেন 125 রান। আফগানিস্তানের হয়ে নাঙ্গেইয়ালিয়া খরোটি 4 উইকেট নেন, রাশিদ খান নেন 3 উইকেট। জবাবে ব্যাট করতে নেমে আফগানিস্তান শেষ পাওয়া খবরে 30 ওভার 4 বলে 5 উইকেট হারিয়ে 178 রান করেছে। উল্লেখ্য, 3 ম্যাচের সিরিজে ভারত ইতিমধ্যেই 1-0 এগিয়ে রয়েছে। ভারত মঙ্গোলিয়াকে 3-1 হারিয়ে বিশ্ব টিম স্নুকার চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে উঠেছে। চীনের গুয়াংডংয়ে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ভারত কোয়ার্টার ফাইনালে চীনের বিরুদ্ধে খেলবে। চীন প্রি কোয়ার্টার ফাইনালে সিঙ্গাপুরকে 3-1 হারিয়ে শেষ 8-এ পৌঁছেছে। সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলী আজ রাজ্যের ক্রীড়ামন্ত্রী ডাক্তার ইন্দ্রনীল খাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। সিএবির পক্ষ থেকে সৌরভ ক্রীড়ামন্ত্রীকে একটি চিঠি দিয়েছেন। চিঠিতে সিএবি এই রাজ্যে ক্রিকেট পরিচালনার বিভিন্ন দিক তুলে ধরেছে। সেই সঙ্গে সম্প্রতি প্রাক্তন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া কোনো সংস্থার নাম না করে একটি অভিযোগ সম্বলিত চিঠি ক্রীড়ামন্ত্রীকে দিয়েছেন। ওই চিঠিতে দুর্নীতি, অবক্ষয় ও দল নির্বাচনে সততা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। সৌরভ তার চিঠিতে লিখেছেন, লোধা কমিটির সুপারিশের ভিত্তিতে সুপ্রিম কোর্টের নির্ধারিত সাংবিধানিক বাধ্যবাধকতাগুলি নজরে এনেছেন। চিঠিতে আরও লেখা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআই ও রাজ্য ক্রিকেট সংস্থাগুলি এই বাধ্যবাধকতা মেনেই চলে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রত্যেক রাজ্য সংস্থা ওম্বুডসম্যান এবং এথিক্স অফিসারের একটি স্বাধীন দপ্তরের অধীনে কাজ করে। অভিষেক একটি পৃথক দুর্নীতি দমন হেল্পলাইনের যে দাবি তুলেছেন, সৌরভ তার সহমত পোষণ করেন। প্রাক্তন সভাপতি কেন একটি খোলা চিঠি ক্রীড়ামন্ত্রীকে দিয়েছেন, সৌরভ তা নিয়ে প্রশ্ন তুলেছেন। সৌরভ সিএবি পরিদর্শন করার জন্য ক্রীড়ামন্ত্রীকে আবেদন জানিয়েছেন। সিএবি কোষাধ্যক্ষ সঞ্জয় দাস, সহসভাপতি নীতিশ রঞ্জন দত্ত, সচিব বাবলু কোলে, প্রাক্তন যুগ্ম সচিব মদন মোহন ঘোষ উপস্থিত ছিলেন। রাজ্যের খেলাধুলার ক্ষেত্রে সব ধরনের দুর্নীতি তদন্ত করা হবে বলে ক্রীড়ামন্ত্রী ডক্টর ইন্দ্রনীল খাঁ জানিয়েছেন। গতকাল কলকাতায় তিনি সাংবাদিকদের বলেছেন, আগের সরকারের আমলে ঘটে যাওয়া প্রচুর অভিযোগ তাঁর কাছে জমা পড়েছে। সিএবির প্রাক্তন সভাপতি অভিষেক ডালমিয়ার ক্রীড়াক্ষেত্রে দুর্নীতি বন্ধ করার আবেদন করেছেন। তিনি বলেন, রাজ্য গেমসে ব্যাপক দুর্নীতি হয়েছে, এ ব্যাপারে প্রাক্তন মন্ত্রী ও তার ভাই জড়িত ছিলেন। এসব দেখেও প্রাক্তন মুখ্যমন্ত্রী কেন কোনো ব্যবস্থা নেননি তা নিয়ে ক্রীড়ামন্ত্রী প্রশ্ন তোলেন। ক্রীড়ামন্ত্রী বলেন, থ্রেট কালচার তো স্বাস্থ্যক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে চলছিল, ক্রীড়াক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম ছিল না বলে মন্তব্য করেন। তিনি খেলার ময়দানকে দুর্নীতিমুক্ত করার আশ্বাস দেন। খেলার খবর শেষ হলো, এরপর খবর শুনবেন রাত 10টায়।
1: The news came to you from our studios in Kolkata. This is the Sancheta channel of Akashvani Kolkata, broadcasting on News on EIR app.

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার উপর জোর দিয়েছেন। ফ্রান্সের অ্যাভিয়ানের G7 শীর্ষ বৈঠক শেষে তিনটি ঘোষণাপত্র জারি। সমতার ভিত্তিতে দীর্ঘমেয়াদী ও সুস্থায়ী অর্থনৈতিক বৃদ্ধি, বিরল খনিজ পদার্থের সরবরাহ শৃঙ্খল স্বাভাবিক রাখা এবং শিশুদের জন্য নিরাপদ ডিজিটাল পরিসরের ব্যবস্থার উপর জোর। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, 2025-26 অর্থবর্ষে ভারতের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন রেকর্ড 1,78,000 কোটি টাকায় পৌঁছেছে। নতুন সরকার গঠনের পর পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম অধিবেশন আগামীকাল শুরু হচ্ছে। 22 জুন পেশ হবে রাজ্য বাজেট। বিশ্বকাপ ফুটবলে আজ পর্তুগাল কঙ্গোর, ইংল্যান্ড ক্রোয়েশিয়ার এবং ঘানা পানামার মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জোর দিয়ে বলেছেন, বিশ্বের অর্থনীতিকে সচল রাখতে হরমুজ প্রণালীকে উন্মুক্ত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্রান্সের অ্যাভিয়ানে আয়োজিত G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার উপর জোর দেন। শ্রী মোদী আরও বলেন, সামুদ্রিক বাণিজ্যে লক্ষ লক্ষ ভারতীয় নাবিক বিশ্বের বিভিন্ন অঞ্চলে কর্মরত রয়েছেন। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
1: এক্সেলেন্সি, হম জানতে হ্যায় কি মেরিটাইম ট্রেড কি দুনিয়া মে ভারত কে লাখো সি ফেরার আজ দুনিয়া কে অলগ অলগ সমুদ্র মে আপনি সেবায়ে দে রহে হ্যায়, বিশ্ব কি প্রগতি মে বহুত বড়া যোগদান দে রহে হ্যায়, অর মে সমঝতা হুঁ কি উনকি সুরক্ষা ভি উতনা হি মহত্বপূর্ণ হ্যায়। মুঝে পুরা বিশ্বাস হ্যায় কি সমঝোতে মে সি ফেরার কি সুরক্ষা ভি সুনিশ্চিত হোগি অর উসকো প্রাথমিকতা মিলেগি।
0: এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় অগ্রগতির জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশংসা করেন। ওই অঞ্চলে শীঘ্রই শান্তি ফিরবে বলে শ্রী মোদী আশা প্রকাশ করেন। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলতি বাণিজ্য আলোচনা যে সুচারুভাবে এগিয়ে চলেছে তা নিয়েও তিনি সন্তোষ প্রকাশ করেন। ফ্রান্সের অ্যাভিয়ানে চলতি G7 শীর্ষ সম্মেলনে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলের কল্যাণে সুষম অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীল অর্থনৈতিক বৃদ্ধি ত্বরান্বিত করা বিষয়ক এক গুরুত্বপূর্ণ অধিবেশনে ভাষণ দিয়েছেন। প্রধানমন্ত্রী উন্নয়নশীল দেশগুলির অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বিশেষ কর্মপদ্ধতি বা ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। তিনি আফ্রিকা, লাতিন আমেরিকা এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোকে সংযুক্ত করার লক্ষ্যে বিভিন্ন সংযোগ স্থাপক প্রকল্পের প্রস্তাব দেন। এছাড়া তিনি ইম্প্যাক্ট বা সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করার লক্ষ্যে আন্তর্জাতিক অংশীদারিত্বমূলক উদ্যোগ গঠনের পরামর্শ দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অ্যাভিয়ানে আয়োজিত G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। নেতৃবৃন্দ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ে মতবিনিময় করেন। তারা শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি ও সুস্থায়ী উন্নয়নকে সমর্থন করে বহুপাক্ষিক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার প্রতি তাদের যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। ফ্রান্সের অ্যাভিয়ানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জার্মান চ্যান্সেলর ফ্রাইডরিক মার্জের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, জার্মান চ্যান্সেলরের সঙ্গে তাঁর বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউরোপের বৃহত্তম প্রযুক্তি ও উদ্ভাবন সম্মেলন ভিভা টেক 2026-এ ভারত প্যাভিলিয়নের উদ্বোধন করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল এর উদ্বোধন করেন। সম্মেলনে ভারতের স্টার্টআপ ব্যবস্থা, ডিজিটাল অর্থনীতি, ডিপটেক উদ্ভাবন এবং কৃত্রিম মেধাভিত্তিক বিভিন্ন উদ্যোগের বিষয় তুলে ধরা হয়। নতুন দিল্লিতে চতুর্থ ভারত নেদারল্যান্ড সাইবার সংলাপ আজ শেষ হয়েছে। এতে উভয় পক্ষ পরিবর্তনশীল সাইবার হুমকির পরিস্থিতিতে জাতীয় কৌশল নির্ণয়, তথ্য সুরক্ষা, আন্তঃসীমান্ত সাইবার অপরাধ নিয়ে মতবিনিময় করেছে। ফ্রান্সের অ্যাভিয়ে G7 শীর্ষ বৈঠক শেষে সংশ্লিষ্ট দেশগুলির নেতৃবৃন্দ তিনটি গুরুত্বপূর্ণ ঘোষণাপত্র জারি করেছে। এর মধ্য দিয়ে সমতার ভিত্তিতে দীর্ঘমেয়াদী এবং স্থিতিশীল অর্থনৈতিক বৃদ্ধি, বিরল খনিজ পদার্থের সরবরাহ শৃঙ্খল স্বাভাবিক রাখা এবং শিশুদের জন্য নিরাপদ ডিজিটাল পরিসরের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। সম্মেলন শেষে এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানানো হয়। এছাড়া হরমুজ প্রণালীর

এছাড়া হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচল, নির্বিঘ্নে রপ্তানি বাণিজ্য এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদার করার কথাও এই বিবৃতিতে বলা হয়েছে। জি সেভেনভুক্ত দেশগুলিতে মাদক পাচারের বিরুদ্ধে জোরদার ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেওয়া হয়েছে। এছাড়া বন্দর ও সামুদ্রিক নিরাপত্তা, গোয়েন্দা তথ্য আদান প্রদান বৃদ্ধির ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, 2025-26 অর্থবর্ষে ভারতের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন সর্বকালের সর্বোচ্চ 1,78,000 কোটি টাকায় পৌঁছেছে। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, গত অর্থবর্ষের তুলনায় উৎপাদন এবছরে 15.6% বৃদ্ধি পেয়েছে। তিনি আরও জানান, 2013-14 অর্থবর্ষে 4,746 কোটি টাকার তুলনায় দেশীয় প্রতিরক্ষা উৎপাদন প্রায় 4 গুণ বৃদ্ধি পেয়েছে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার গঠনের পর বিধানসভার প্রথম অধিবেশন বসতে চলেছে আগামীকাল। সকাল 11:00 রাজ্যপাল আর এন রবির অভিভাষণের মধ্য দিয়ে সূচনা হবে এই অধিবেশনের। এরপর শুক্রবার 19 জুন শোক প্রস্তাব গ্রহণ এবং আগামী সোমবার 22 জুন রাজ্য বাজেট পেশ করা হবে। আগামী মঙ্গলবার 23 জুন রাজ্যপালের অভিভাষণের ওপর 6 ঘণ্টার আলোচনা নির্ধারিত হয়েছে। 24 ও 25 তারিখ বাজেটের ওপর 10 ঘণ্টা আলোচনা হবে। তবে জুনের শেষ সপ্তাহে ধারাবাহিক ছুটি এবং ধর্মীয় কর্মসূচির কারণে অধিবেশন সাময়িকভাবে মুলতুবি থাকবে। দ্বিতীয় পর্ব শুরু হবে 6 জুলাই। সেই পর্যায়ের আলোচ্যসূচি পরে চূড়ান্ত করা হবে বলে বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে। পাকিস্তানের অধিকৃত জম্মু ও কাশ্মীরে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর পাকিস্তান সরকারের হিংসাত্মক দমনপীড়নের তীব্র নিন্দা জানিয়েছে একটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। জানা গেছে, চলতি মাসের 8 থেকে 16 তারিখের মধ্যে এই দমনপীড়নের ঘটনায় 32 জনেরও বেশি সাধারণ নাগরিক নিহত হয়েছেন। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশন বা IHRF জানিয়েছে, এই দমনপীড়নের পরপরই পুরো অঞ্চল জুড়ে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। উত্তরপ্রদেশের বদায়ু জেলায় উঝানিতে আজ দুপুরে একটি ট্রাক্টরের সঙ্গে এক ই রিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত 6 জন মহিলা নিহত হয়েছেন, আহত 3 জন। বদায়ুর জেলাশাসক অবনীশ রায় আকাশবাণী সংবাদকে বলেছেন, একই পরিবারের 9 জন মহিলা নিমন্ত্রণ স্বার্থে অন্য একটি গ্রামে যাওয়ার সময় এই দুর্ঘটনা। দুর্ঘটনার সঙ্গে জড়িত 2টি ট্রাক্টরকে পুলিশ আটক করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। কেরালামে বর্তমানে বন্ধ আইটি প্রতিষ্ঠান এক্সালিক সলিউশন প্রাইভেট লিমিটেডের মালিক এবং বিরোধী দলনেতা পিনারাই বিজয়নের মেয়ে বিনা টি আজ কোচিতে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডির সামনে হাজিরা দিয়েছেন। কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড এবং এক্সালিক এর মধ্যে সন্দেহজনক আর্থিক লেনদেনের মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে এক বৈঠকে জাতীয় সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 এর কাজের পর্যালোচনা করেন এবং এটিকে ঢেলে সাজানোর জন্য আধিকারিকদের নির্দেশ দেন। অভিযোগ জানানোর প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ও বহুভাষিক সহায়তা ব্যবস্থা ব্যবহারের জন্যও তিনি আধিকারিকদের নির্দেশ দেন। প্রতিটি কলের যথাযথ ও চূড়ান্ত সুরাহা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলিকে বিভিন্ন রাজ্যের সাথে নিবিড়ভাবে কাজ করার নির্দেশ দেওয়ার পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার ফলে উদ্ভূত অভিযোগগুলির সমাধানের জন্যও তিনি নির্দেশ দিয়েছেন। ফিফা ফুটবল বিশ্বকাপের খবর এবার। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ রাতে প্রথম ম্যাচে পর্তুগাল কঙ্গোর বিরুদ্ধে খেলবে। টেক্সাসের হিউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। টেক্সাসের ডালাস স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলবে, খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। আগামীকাল ভারতীয় সময় ভোর 4:30 কানাডার টরন্টো স্টেডিয়ামে ঘানা পানামার মুখোমুখি হবে। মেক্সিকো সিটি স্টেডিয়ামে আগামীকাল দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তান কলম্বোর মুখোমুখি হবে, খেলা শুরু ভারতীয় সময় সকাল 7:30। রাত 9:30 আটলান্টা স্টেডিয়ামে দিনের তৃতীয় ম্যাচে চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। লস অ্যাঞ্জেলসে স্টেডিয়ামে রাত 12:30 সুইজারল্যান্ড বসনিয়া অ্যান্ড হার্জিগোভিনার বিরুদ্ধে খেলবে। লিডসের হেডিংলিতে আজ মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেটে বিশ্বকাপে ভারত নেদারল্যান্ডসের সামনে জয়ের জন্য 210 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। নির্ধারিত 20 ওভারে ভারত 5 উইকেটে 209 রান তোলে। নেদারল্যান্ডস টসে জিতে ভারত

97.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্সে। এখন শুনবেন আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কলকাতা ও তার আশেপাশের আগামী 24 ঘণ্টায় পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকবে, বিকেল ও সন্ধ্যার দিকে কোনো কোনো অঞ্চলে ঝড়ের সম্ভাবনা আছে, দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 36 ডিগ্রি সেলসিয়াস ও 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে, দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 2.6 ডিগ্রি বেশি, সর্বনিম্ন 29.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 2.2 ডিগ্রি বেশি, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 90%, সর্বনিম্ন 60%, বৃষ্টি হয়নি। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা। পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার উত্তর উপকূলবর্তী অঞ্চলে 18 থেকে 21 জুনের মধ্যে মাঝে মাঝে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যা বেড়ে 60 কিলোমিটার পর্যন্ত হবার সম্ভাবনা। তাই 18 জুন থেকে 21 জুন পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার উত্তর উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান তাদের যেতে নিষেধ করা হয়েছে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস।

এখন শুনবেন আগামীকাল গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল ছটায় সুভাষিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা থেকে পাঠ, ছটা বেজে পাঁচ মিনিটে সঙ্গীতাঞ্জলি, ছটা বেজে তিরিশ মিনিটে আজকের চাষবাস, কৃষি সুপারিশ, ছটা বেজে চল্লিশ মিনিটে আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে ডায়াবেটিক গ্যাংরিন প্রাণঘাতক, এই বিষয়ে বলবেন ডাক্তার রানা ভট্টাচার্য, ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে প্রাত্যহিকী উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় ও দেবজ্যোতি লাহিড়ি, সকাল সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বদেশ চট্টোপাধ্যায়, সকাল আটটায় জানা অজানা ভারতের ভূগর্ভে জ্বালানির মানচিত্র পর্ব এক, সকাল আটটা বেজে পাঁচ মিনিটে নজরুল গীতি শিল্পী কণিকা মজুমদার, আটটা বেজে কুড়ি মিনিটে উত্তরণ বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান, দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম ঝুলন মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন অরুশ্রী চট্টোপাধ্যায় পর্ব দুই, আটটা বেজে তিরিশ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীত খেয়াল শিল্পী অমৃতা সরখেল, সকাল নটায় গানে গানে বাংলা ছায়াছবির গান, নটা বেজে তিরিশ মিনিটে গানে গানের শেষাংশ, সকাল দশটায় গানের ভেলা লাইভ ফোন ইন অনুষ্ঠান উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার, সকাল এগারোটায় যুবগানের অনুষ্ঠান বেরিয়ে পড়ি উপস্থাপনায় অন্বেষা চট্টোপাধ্যায় ও সৌরিক ঘোষ, বেলা বারোটায় আধুনিক গান সালমা সমাজপতি, বারোটা বেজে পনেরো মিনিটে দোতারা সৌমেন্দু দাস, বেলা বারোটা বেজে তেত্রিশ মিনিটে গ্রামীণ যুববন্ধুদের অনুষ্ঠান বাংলার সংস্কৃতি গম্ভীরা, সুচিস্মিতা দাসের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক, বেলা একটায় নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত, বেলা একটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে মহিলা মহল লাইভ অনুষ্ঠান ডাক্তারি পরামর্শ উপস্থাপনায় সোমা সাহা, বেলা দুটো বেজে তিরিশ মিনিটে বাংলা আধুনিক গান গীতাঞ্জলি দ্বিতীয় অধিবেশনে, বিকেল পাঁচটায় ক্রীড়াঙ্গন উপস্থাপনায় শুভজিৎ সরকার, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রক্তিম বরণ ময়রা, বিকেল পাঁচটা বেজে তিরিশ মিনিটে বিদ্যার্থীদের জন্য দ্বাদশ শ্রেণীর মনোবিজ্ঞান বিষয়ে পাঠদান করবেন চিলড্রেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হাইস্কুলের শিক্ষিকা প্রদীপ্তা চক্রবর্তী, সঙ্গে দুজন শিক্ষার্থী, সন্ধে ছটা বেজে পাঁচ মিনিটে সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি সুবোধচন্দ্র সোরেন ও সহশিল্পীবৃন্দ, সন্ধে ছটা বেজে পনেরো মিনিটে সাঁওতালি অনুষ্ঠান ঐতিহ্যবাহী সংস্কৃতিকে পরিবর্তনশীল প্রেক্ষাপট, আলোচনায় মাধবচন্দ্র হাঁসদা এবং প্রধান মুর্মু পর্ব এক, সন্ধে ছটা বেজে আটত্রিশ মিনিটে কৃষি কথার আসর বেগুনের রোগ পোকার সুসংহত নিয়ন্ত্রণ, ডক্টর অভিজিৎ ঘোষালের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী, সন্ধে সাতটা বেজে দশ মিনিটে রামায়ণ গান পরিবেশনায়

তারাপদ দেঘরিয়া ও সহশিল্পীবৃন্দ, সন্ধে 7:30 সমীক্ষা, রাত 8 অনুরোধের আসর, রাত 8:30 অন্বেষা, প্রথমে বিজ্ঞানের খবর, তারপর আন্তর্জাতিক যোগ দিবস বিষয়ে ডক্টর তুষারকান্তি মণ্ডলের সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর মানস প্রতীপ দাস, রাত 8:50 বিধানসভা পর্যালোচনা, রাত 9 শাস্ত্রীয় সঙ্গীতে শরৎ অনিমা দাস, রাত 9:30 নাটক গোপেনের গোঁফ, রচনা স্বরাজ বসু, প্রযোজনা বিশ্বনাথ দাস, রাত 10 বিশেষ অনুষ্ঠান প্রগতির এক যুগ সুস্বাস্থ্যের দিশা, আলোচনায় ডাক্তার কাজল কৃষ্ণ বণিক এবং ডাক্তার অনুপ কুমার রায়, রাত 10:30 রবীন্দ্রসঙ্গীত স্বদেশ চট্টোপাধ্যায়, রাত 10:45 আধুনিক কণিকা মজুমদার, রাত 11 দোতারা শিল্পী সৌমেন্দু দাস, রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীত খেয়াল ঠুমরি ও দাদরা শিল্পী অমৃতা সরখেল, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত বাঁশি শিল্পী পঙ্কজ বন্দ্যোপাধ্যায়, 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বদেশ চট্টোপাধ্যায়, 6:35 রামচরিত মানস পর্ব 145, 6:45 ভজন অমিত রায়, সকাল 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় অঙ্কিতা ঘোষ, সকাল 8:30 আধুনিক সালমা সমাজপতি, সকাল 8:45 রজনীকান্তের গান অমরেশ মৈত্র, সকাল 9:10 রসধারা পাপিয়া ভট্টাচার্য, সকাল 10:15 আঞ্জুমান উপস্থাপনায় সাদিয়া সদায়, সকাল 11 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান ডাউন কান্ট্রি রোড উপস্থাপনায় অভিরূপা ভাদুরী, বেলা 12 সুরভি পাপিয়া ভট্টাচার্য, বেলা 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অভিরূপা ভাদুরী, বেলা 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, বেলা 2:30 শাস্ত্রীয় সঙ্গীত শরৎ অনিমা দাস, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত স্বদেশ চট্টোপাধ্যায়, 5:20 উর্বশী উপস্থাপনায় প্রীতি মুরারকা, সন্ধ্যে 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, 6:30 গুলগুলসান, সন্ধ্যে 7:10 দোতারা সৌমেন্দু দাস, সন্ধ্যে 7:30 দর্পণ উপস্থাপনায় প্রীতি মুরারকা, রাত 8 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, রাত 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, রাত 9:16 স্পটলাইট, রাত 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান সিঙ্গালং উপস্থাপনায় অভিষেক মণ্ডল, রাত 11:10 হিন্দি ছায়াছবির গান শুনলেন। আগামীকাল গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি।

আকাশবাণী কলকাতা, এতক্ষণ শুনছিলেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠানের আজ এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:00 বেজে 9 মিনিট হয়ে 40 সেকেন্ড। জয় হিন্দ।